0: আসসালামু আলাইকুম। সকাল সাতটা, আজ সোমবার, আটই আষাঢ়, ছয় মহরম, বাইশে জুন। বাংলাদেশ বেতার, খবর পড়ছে খালেদ মাসুদ। শুরুতেই শিরোনাম। প্রধানমন্ত্রী তারেক রহমানকে মালয়েশিয়ার লালগালিচায় সম্বর্ধনা। প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে আজ তারেক রহমানের একান্ত বৈঠক। বন্ধ থাকা শ্রমবাজার পুনরায় চালুর বিষয়ে মালয়েশিয়া সরকারের সঙ্গে আলোচনা করা হবে। গতরাতে কোয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশীদের সঙ্গে মতবিনিময়কালে বললেন তারেক রহমান। জনগণের প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে 1,00,000 নতুন স্বাস্থ্যকর্মী ও 25,000 মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার। দেশে বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিত করতে অনলাইন ভিত্তিক ওয়ান স্টপ সেবা চালু করা হচ্ছে বললেন বাণিজ্যমন্ত্রী। কাতারে সড়ক দুর্ঘটনায় 5 বাংলাদেশি নিহত। এবং ফিফা বিশ্বকাপে কানাডার ভ্যাঙ্কুভারে নিউজিল্যান্ড মিশরের মোকাবেলা করছে। উরুগুয়ে কেপ ভার্দে এবং বেলজিয়াম ও ইরানের মধ্যকার খেলাটি ড্র। সৌদি আরবকে 4-0 গোলে হারায় স্পেন। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা এমএফএস অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বন্ধ থাকা শ্রমবাজার পুনরায় চালুর বিষয়ে মালয়েশিয়া সরকারের সঙ্গে আলোচনা করা হবে। তিনি গতরাতে কোয়ালালামপুরে হোটেল শাংরিলা হোটেলে প্রবাসী বাংলাদেশীদের সঙ্গে এক মতবিনিময় অনুষ্ঠানে এই কথা বলেন। এই সময় প্রধানমন্ত্রীর সাথে ছিলেন তার সহধর্মিনী ডাক্তার জুবায়দা রহমান। প্রধানমন্ত্রী বলেন, বিভিন্ন জটিলতায় আটকে থাকা প্রায় 2,000 বাংলাদেশী প্রবাসী শ্রমিককে মুক্ত করার উদ্যোগ নেওয়া হবে। প্রবাসীদের উদ্দেশ্যে তারেক রহমান বলেন, আজকে সকলের কি দাবি আছে সেটা নিয়ে বেরিয়ে এসে চিন্তা করতে হবে, সবার কি কর্তব্য আছে দেশের প্রতি। গত 1.5 দশকে দেশে ফ্যাসিবাদী শাসনের কথা তুলে ধরে তিনি বলেন, এই দেশ থেকে কেউ একজন একটা গোষ্ঠী নিতে নিতে দেশটিকে নিঃস্ব করে দিয়েছে। বুকের রক্ত দিয়ে মানুষ দেশকে স্বৈরাচার মুক্ত করেছে, এখন সবাই মিলে দেশটাকে গড়ে তোলার সময়। দেশ গঠনের নিজের চিন্তা ও পরিকল্পনাগুলো প্রবাসীদের কাছে তুলে ধরেন প্রধানমন্ত্রী। বিএনপির নির্বাচনী অঙ্গীকারগুলো, বিশেষ করে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল পুনর্খনন সহ বিভিন্ন কর্মসূচি নিয়ে কথা বলেন প্রধানমন্ত্রী। এই সময় উপস্থিত প্রবাসীরা মনোযোগ দিয়ে প্রধানমন্ত্রী বক্তব্য শোনেন এবং তার চিন্তাভাবনার প্রতি সমর্থন প্রকাশ করেন। প্রধানমন্ত্রী বলেন, তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন বাংলাদেশের সামনে অত্যন্ত সুন্দর এবং উজ্জ্বল ভবিষ্যৎ আছে। সকলকে এর জন্য পরিশ্রম করতে হবে, কষ্ট করতে হবে এবং ধৈর্য ধারণ করতে হবে। তিনি আরো বলেন, অদক্ষ শ্রমিকদের বিদেশে পাঠানোর পরিবর্তে তাদের দক্ষ করে গড়ে তুলতে দেশের টেকনিক্যাল ইনস্টিটিউটগুলো আধুনিকায়ন করা হবে। প্রধানমন্ত্রী বলেন, সরকারের বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে কিছুটা সময় লাগলেও সেগুলো বাস্তবায়নের জন্য নিরলসভাবে কাজ চলছে। এই সময় তিনি প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম তাকে প্রথম শুভেচ্ছা জানিয়েছেন বলে উল্লেখ করেন তারেক রহমান। এর আগে প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট গতকাল স্থানীয় সময় রাত 8:45 কোয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। কোয়ালালামপুরে পৌঁছানোর পর প্রধানমন্ত্রী তারেক রহমানকে লালগালিচায় সংবর্ধনা এবং গার্ড অব অনার দেওয়া হয়। সুসজ্জিত বাহিনীর দেওয়া গার্ড অব অনারের সময় দুদেশের জাতীয় সঙ্গীত বাজানো হয়। এই সময় প্রধানমন্ত্রীকে স্বাগত জানান মালয়েশিয়া ধর্মমন্ত্রী জুলকিফলি হাসান এবং তার সহধর্মিনী। গত ফেব্রুয়ারিতে সরকার প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম বিদেশ সফর। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, প্রধানমন্ত্রীর এই সফরে শ্রমবাজারকে 1 নম্বর এজেন্ডা করে রাখা হয়েছে। এছাড়া এই সফরকালে বাণিজ্য, বিনিয়োগ সম্প্রসারণ, জ্বালানি সহযোগিতা, হালাল অর্থনীতি, কর্মী প্রেরণ, সেমিকন্ডাক্টর শিল্প, কৃষি, শিক্ষা ও জনযোগাযোগ সহ বিভিন্ন ক্ষেত্রে দুদেশের মধ্যে অধিকতর সহযোগিতা স্থাপনের বিষয়ে আলোচনা হবে। মালয়েশিয়ার সঙ্গে সাংস্কৃতিক বিনিময় ও মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে দুটি দলিল সইয়ের সম্ভাবনা রয়েছে এই সফরে। এদিকে আজ পুত্রজয়া মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয়ে দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে প্রথম একান্ত বৈঠক এবং পরে উভয় দেশের সরকার প্রধানের নেতৃত্বে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে। এই সময় বাংলাদেশের আসিয়ানের ডায়ালগ পার্টনার এবং রিজিওনাল কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ আরসেপে যোগদান করার আবেদন জোরালোভাবে তুলে ধরে মালয়েশিয়ার সমর্থন চাওয়া হবে। মালয়েশিয়ায় দুই দিনের সফর শেষ করে প্রধানমন্ত্রী তাকে তারেক রহমান তার সফর সঙ্গীদের নিয়ে চীনের দলিয়ানের উদ্দেশ্যে রওনা হবেন। প্রধানমন্ত্রী চীন সফরকালে বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক এমওইউ, দুটি চুক্তি, একটি পরিকল্পনা এবং একটি প্রোটোকল সহ ১৫ থেকে ১৭টি দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হবে বলে আশা করা হচ্ছে। এই সময় বহু প্রতীক্ষিত তিস্তা প্রকল্প নিয়ে আলোচনা হবে। সফরসূচি অনুযায়ী আগামী ২৫ জুন প্রধানমন্ত্রী তারেক রহমান চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং এর সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা করবেন এবং এর পরের দিন ২৬ জুন তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গেও সাক্ষাৎ করবেন। চীন সফরকালে তারেক রহমান লিয়াওয়িং প্রদেশের দালিয়ানে ২৩ থেকে ২৫ জুন অনুষ্ঠিত নিউ চ্যাম্পিয়ন্স এর ১৭তম বার্ষিক সম্মেলন সামার দাভোস ফোরামে অংশ নেবেন। ইনোভেটিং এট স্কেল প্রতিপাদ্যে আয়োজিত এই ফোরামে ৯০টিরও বেশি দেশ ও অঞ্চলের ১৭০০র বেশি প্রতিনিধি অংশ নেবেন। সেখানে বৈশ্বিক অর্থনৈতিক প্রবণতা, প্রযুক্তিগত অগ্রগতি এবং উদ্ভাবন নির্ভর প্রবৃদ্ধি নিয়ে আলোচনা করা হবে। প্রধানমন্ত্রী আগামী শুক্রবার রাতে দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, ২০২৪ সালের জুলাই গণ অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ পর্যন্ত মোট ৮০টি মামলা দায়ের করা হয়েছে। তিনি গতকাল জাতীয় সংসদে বাংলাদেশ জামাত ইসলামীর নেত্রকোনা ৫ আসনের সংসদ সদস্যের এক প্রশ্নের জবাবে এই কথা বলেন। এর আগে গতকাল বিকেলে স্পিকার মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে সংসদের বৈঠক আবার শুরু হয়। মন্ত্রী বলেন, ইতোমধ্যে ৭টি মামলার রায় দেওয়া হয়েছে এবং বাকি ৭৩টি মামলার কার্যক্রম চলমান রয়েছে। তিনি জানান, নিষ্পত্তিকৃত মামলাগুলোতে মোট ৫৯ জন আসামিকে দণ্ড প্রদান করা হয়েছে। এদিকে পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দিন চৌধুরী আনি সংসদে জানান, বর্তমান সরকার আন্তঃসীমান্ত নদীগুলো থেকে বাংলাদেশের ন্যায্য পাওনা নিশ্চিত করতে আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধিতে কাজ করছে। প্রশ্নোত্তর পর্বে অংশ নিয়ে মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ জানান, মাছের উৎপাদন বৃদ্ধি ও টেকসই ব্যবস্থাপনা নিশ্চিত করতে সরকার চলতি বছরে বিভিন্ন পরিকল্পনার পাশাপাশি ১১টি উন্নয়ন প্রকল্প গ্রহণ করেছে। সংসদের বৈঠক আজ বিকেল ৩টায় আবার বসবে। দেশের মানুষের প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার ১,০০,০০০ নতুন স্বাস্থ্যকর্মী ও ২৫,০০০ মিডওয়াইফ নিয়োগ দেবে। গতকাল প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী এস এম জিয়াউদ্দিন হায়দার সচিবালয়ে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে এই তথ্য জানান। তিনি বলেন, একই সঙ্গে ইউনিয়ন ও ওয়ার্ড ভিত্তিক প্রাথমিক স্বাস্থ্য ইউনিট গড়ে তোলা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে ১০০ সজ্জে উন্নীত করা এবং মা ও নবজাতকের সমন্বিত সেবা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হচ্ছে। দেশের কোনো কমিউনিটি ক্লিনিক বন্ধ করা হবে না বলেও স্পষ্ট জানিয়ে দেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী। বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদি বলেছেন, দেশে বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিত করতে সরকার লাইসেন্সিং ও অনুমোদন প্রক্রিয়া আরও সহজ, দ্রুত সমন্বিত করার লক্ষ্যে কাজ করছে। তিনি গতকাল বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে জাপান বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ জেবিসিসিআই এর এক প্রতিনিধি দলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এই কথা বলেন। জেবিসিসিআই সভাপতি তারেক রাফি ভুঁইয়া প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। বাণিজ্যমন্ত্রী বলেন, বিনিয়োগকারীদের যাতে এক দপ্তর থেকে আরেক দপ্তরে ঘুরতে না হয় সেজন্য একটি কেন্দ্রীয় অনলাইন ভিত্তিক ওয়ান স্টপ উইন্ডো ব্যবস্থা গড়ে তোলা হচ্ছে। বিনিয়োগ কার্যক্রম যাতে বিলম্বিত না হয় সেজন্য সরকার অস্থায়ী বা প্রভিশনাল লাইসেন্স প্রদানের ব্যবস্থা করবে বলেও জানান তিনি। খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, এর ফলে বিনিয়োগকারীরা দ্রুত প্রাথমিক কার্যক্রম শুরু করতে পারবে। দেশের বেসামরিক বিমান চলাচল খাতে দীর্ঘমেয়াদী পরিকল্পিত উন্নয়নের লক্ষ্যে প্রথমবারের মতো সমন্বিত সিভিল এভিয়েশন মাস্টার প্ল্যান প্রণয়নের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। গতকাল রাজধানীর একটি হোটেলে সিভিল এভিয়েশন মাস্টার প্ল্যানিং ওভারভিউ শীর্ষ কর্মশালার উদ্বোধনের মাধ্যমে এই মহাপরিকল্পনা প্রণয়নের
2: ถ้าคุณเดือดร้อนหรือไม่ได้รับความเป็นธรรมจากการปฏิบัติหน้าที่ของหน่วยงานของรัฐหรือเจ้าหน้าที่ของรัฐ จ้งหรือร้องเรียนได้ที่สำนักงานผู้ตรวจการแผ่นดินหรือสผผ.สายด่วน1676โทรฟรีทั่วประเทศหรือแอปพลิเคชันผู้ตรวจการแผ่นดินติดตามข่าวสารได้ที่เว็บไซต์ Facebook YouTube TikTok และ LINE สำนักงานผู้ตรวจการแผ่นดินหรือสผผ.
3: ซีคอนดับเบิลดีดับเบิลดีลกลางปีทั้งทีขนดีลดีมาให้เพียบที่งานบ้านและสวนแฟร์ช้อปปิ้งวีค2026พอเก้าอิมแพคเมืองทองธานี 20-28 มิถุนายน2569สร้างได้อย่างที่ฝันสร้างบ้านกับซีคอนโทร1391
4: สนใจติดต่อโฆษณาประชาสัมพันธ์ผ่านทางคลื่นข่าว MCOT News โทร02-201-6373
2: 100.5 คืบหน้าข่าว News Update ช่วงเจาะลึกประเด็นร้อน
5: สวัสดีครับท่านผู้ฟังครับเช้านี้พบกับเจาะลึกประเด็นร้อนนะครับคุณอัญชลีพรผมไพศาลอยู่ท่านผู้ฟังสวัสดีครับคุณอัญชลีพรครับ
6: สวัสดีค่ะพี่ไพศาลค่ะ
5: ครับ
6: สวัสดีท่านผู้ฟังสวัสดีท่านผู้ชมทาง Facebook ค่ะเช้าวันที่กรุงเทพมหานครมีแดดแล้วก็มีลมอ่อน
5: ๆแต่ว่าพยากรณ์อากาศวันนี้เท่าไหร่ฝน 40%
6: ค่ะๆก็ยังพอสมควรอยู
5: ่ก็อาจจะมาช่วง
6: บ่าย
5: บ่ายเย็นๆนะ
6: ค่ะก็ทำ OT ค่ะเราเลิกงานแล้วเขาก็จะทำ OT
5: โอเคน่าจะมาสักดึกๆนะให้คนถึงบ้านกันก่อนจะได้นอนสบายสบายนอนสบายสบายไม่ต้องเปิดแอร
6: ์อ๋ออันนั้นกะดึกค่ะ
5: ไม่ต้องเปิดแอร์ อะไรล่ะเปิดสัก26อะไรเงี้ยนะประหยัดไฟได้นะครับแต่ค่าไฟเขาตกลงเขาจะยังไงเขายังไม่คุณขิงเขาบอกว่าเขายังเห็นประชาชนเขากำลังจะมีสูตรใหม่อะไรเขาใช่ไหม
6: ดิฉันดูรายการ
5: เอายังไม่บอกว่าที่ประสี่อันเนี่ยประชาชนไม่เอาเลยสักอันนึงก็ยังไม่เคาะ
6: แล้วก็ได้ข่าวว่าจะไปเอากำไรของกฟผ.มาจ่ายค่าไฟแทนประชาชน
5: เฉพาะ200ไม่เกิน200หน่วย
6: ก็ที่เป็นจำนวนมากนะครับพี่เพชร
5: อุดหนุนเนี่ยก็ต้องเอาไปเอาเงินส่วนเนี้ยส่วนที่มันมีกำไรส่วนอะไรของ3การไฟฟ้าเขาเนี่ย
6: ค่ะ
5: นะเอาส่วนนี้มาช่วยดูแลประชาชนที่ใช้ไฟไม่เกิน200หน่วย
6: ค่ะก็กำไรของการไฟฟ้าวันนั้นเราอ่านข่าวดูก็คือกฟผ.เป็นหน่วยงานรัฐวิสาหกิจที่ส่งกำไรเข้าคลังมากที่สุดถูกไหมคะอันดับหนึ่งเลย
5: คือ
6: กฟผ.
5: ครับ
6: เพราะนั้นก็จะว่าดีใจเสียใจอะไรก็พูดไม่ถูกแต่ทั้งหมดที่จะเอาไปจ่ายมันก็เป็นเงินของเราใช่ไหมล่ะคะถ้าไม่เอาเงินของกฟผ.มาจ่ายค่าไฟให้ประชาชนไม่ว่าจะประชาชนจนมากหรือจนน้อยอะไรก็แล้วแต่กำไรของกฟผ.ทั้งหมดก็คือเข้าคลังค่ะกฟผ.คือหน่วยงานรัฐวิสาหกิจที่ส่งกำไรเข้ากระทรวงการคลังมากที่สุดแต่ที่ก็ไม่แน่ใจนะคะว่าคุณขิงยังจะเดินหน้าต่อหรือเปล่าเพราะที่ฉันเห็นเมื่อ3วันที่แล้วเนี่ยคุณวีระธีรพัฒน์จัดหนักอะค่ะใส่สูทสีเทาผูกเน็กไทสีเทาจัดหนักอ่ะ9 Mcot ของเราเมื่อ3วันที่แล้วไฮไลท์ฟังหูไว้หูติงรัดเร่งดึงกำไรกฟผ.อุ้มค่าไฟฟ้าต้องคิดให้ดีแล้วก็มีคนแชร์คลิปนี้ไปจำนวนมากมายมหาศาลทั้งเรื่องที่อะไรแอดเดอร์เรื่องค่าพร้อมจ่ายแล้วก็เรื่องดึงกำไรกฟผ.ด้วยคือเบอร์ใหญ่อย่างคุณวีระธีรพัฒน์พูดเนี่ยคงไม่ได้พูดเรื่องอคติหรอกเพราะคุณวีระก็วิจารณ์ทุกฝ่ายไม่ใช่ว่าจ้องที่จะวิจารณ์ใครคนใดคนหนึ่งถ้าจะคิดว่ามีอคตินะฮะคำว่าอคติเนี่ยเข้าใจว่ามันน่าจะไม่ว่าทำอะไรก็ด่าไม่มีชมแล้วก็ด่าอยู่ฝ่ายเดียวแต่ถ้าหากว่ามีตำหนิมีชมแล้วก็ทำตำหนิและชมทุกฝ่ายเนี่ยก็คิดว่ามันเป็นการทำหน้าที่ของสื่อที่ถูกต้องอะนะคะคุณวีระพูดเรื่องแอดเดอร์ที่เข้าใจเลยให้ค่าพร้อมจ่ายเขาไปกู้เงินมาลงทุนแล้วจะใช้จะอะไรเท่าไหร่ก็ไม่รู้แล้วคุณมาบอกว่านี่คือค่าพร้อมจ่ายเอาเปรียบประชาชน จะไปหักเขาตรงนี้มันไม่แฟร์แนะนำให้ท่านผู้ฟังไปชมคลิปนี้ก็แล้วกันนะคะเป็นของ Mcot เรานี่แหละค่ะที่ทำหน้าที่สื่อไว้อย่างดีค่ะ
5: ปรับ
6: ค่ะ
5: เมื่อคืนตอน5ทุ่มก็ปิดการยืนยันสิทธิ์ของผู้ถือบัตรสวัสดิการแห่งรัฐแล้วนะ
6: ค่ะ
5: อันนี้เรียกตามที่คุณอนุทินเขาขอนะ
6: ไม่ใช่บัตรคนจน
5: คุณอนุทินบอกอย่าไปเรียกบัตรคนจนไม่รู้ว่ากลัวอะไรนักหนาคุณวินนี
6: ่มันอย่างนี้นะถ้าเรียกบัตรคนจนแล้วเนี่ยมันทำให้เห็นว่าเราแก้ปัญหาเรื่องคนจนไม่ได้คนจนต้องหมดไปจากประเทศไทยเพราะฉะนั้นบัตรเนี้ยเอาจริงนะคะเพราะว่านักการเมืองทุกคนเนี่ยเขามีเป้าหมายต้องให้คนจนหมดไปจากประเทศไทยถ้ายังมีบัตรคนจนอยู่แสดงว่าประเทศเราไม่เจริญคนจนเยอะ
5: โอเคอ
6: ันนี้เป็นเพียงการช่วยเหลือเท
5: ่
6: าที่จะช่วยได
5: ้
6: จนไม่จนก็ช่วยเอางั้นดีกว่า
5: ก็อันนี้ก็ยังถือว่าเขายังอยู่ต่ำกว่าเส้นความยากจนอยู่ถูกปะล่ะหลักเกณฑ์ที่กำหนดไว
6: ้เราก็เพิ่งข้ามมาไม่นานเองพี่ไพศาล
5: ก็ยังมีทิ้งคนอยู่ข้างหลังที่พอสมควรไม่จะข้ามได้หมด
6: ข้ามกลับก็ได้นะ
5: คราวนี้มันเท่าไหร่กี่ล้านก็ยังประหลาดอยู่เพราะนักวิชาการเขาบอกว่าน่าจะประมาณสัก8ล้าน
6: ค่ะ
5: แต่ปรากฏว่าอย่างนี้ครับ 13.2 ล้านคนเนี่ยสรุปว่าล่าสุดมีมาลงทะเบียนยืนยันสิทธิ์เนี่ยจาก 13.2 เนี่ยมายืนยัน 12.6 หรือ 96.1% ยังมีผู้ถือบัตรเดิมที่ไม่ได้ยืนยันสิทธิ์อีกกว่า 500,000 รายนะไม่ทราบว่าเกิดอะไรขึ้นมาไม่ได้ยืนยันไม่ได้หรืออะไรยังไงก
6: ็อ้าว
5: 500,000 ราย
6: คิดในแง่ดีค่ะพวกนั้นคือพ้นเส้นความยากจนไปแล้วค่ะ
5: ก็มองในแง่นี้ก็
6: กระโดดข้ามมาเรียบร้อยแล้ว
5: 519,773 รายนะ
6: ใช่ค่ะ
5: ถ้ามีข้อมูลแค่นี้ก็มองโอ้ไทยนี้แล้วก็เป็นไปตามที่กระทรวงการคลังเขาก็ลดภาระเรื่องงบประมาณเขาลงได้จาก 13.2 ก็เหลือแค่ 12.6 แต่มันมีข้อมูลเพิ่มเติมว่า เมื่อรวมกับที่กระทรวงมหาดไทยเขามีรายชื่อแล้วเข้าไปสำรวจเนี่ยแล้วคิดว่าน่าจะต้องดึงเข้ามาอยู่ในผู้ถือบัตรสวัสดิการแห่งรัฐเนี่ยอีกประมาณล้าน5 1.5 ล้านคนนะก็รวมเข้าไปในที่ยืนยันซึ่งยังไม่ตรวจสอบไม่รู้จะหลุดเท่าไหร่นะ 12.6 เนี่ยเขาแค่มายืนยันต้องเอามาตรวจสอบดูคุณสมบัตินะแล้วก็ขณะเดียวกันเนี่ยมีผู้ที่มาแจ้งว่าตกหล่นก็คือมีฐานะยากจนควรจะได้บัตรแต่ว่าไม่ได้เลยไม่ได้ไปยืนยันนะครับแล้วก็ขณะเดียวกันก็รอกระทรวงมหาดไทยรอกำนันผู้ใหญ่บ้านก็ไม่มาสักทีต้องมาแสดงตนว่าผมเนี่ยจนของจริงประมาณ5ล้านกูนันรวมเบ็ดเสร็จแล้วในขณะนี้จึงมีตัวเลขผู้ที่กระทรวงการคลังจะต้องไปกั่นกรองประมาณเกือบ20ล้านคนนะ19ล้านกว่า
6: ค่ะ
5: ถ้าสมมุติว่ามันตัวเลขมันตรวจออกมาแล้วพบว่าของจริงนะจนจริงเนี่ยไอ้ที่ว่าจะลดลงให้จาก 13.2 ในแปลมาเนี่ยอาจจะถึง19นะคุณอันผมก็ไม่รู้ว่าเขาจะไปกรองแล้วเหลือสุดท้ายเท่าไหร่แต่โจทย์เนี่ยตอนนี้มันกลายเป็นว่าแทนที่จะลดเนี่ยมันเพิ่ม
6: อ้าวถ้างั้นการแก้ปัญหาคนจนก็ไม่สำเร็จเด็ดสิค่ะ
5: ก็มันก็ทุกคนก็มีนิยามแล้วก็มีเครื่องไม้เครื่องมือไปกัดกรองมาก็อาจจะเป็นไปได้ว่าคงจะมีคนหลุดเข้ามาทั้งที่จริงๆแล้วมัน
6: มีฐานะ
5: อาจจะไม่ถึงขั้นที่อยากจนแท้จริงหรือเปล่าอะไรเงี้ยเราก็ไม่ทราบนะแต่ว่าโจทย์มันก็ยากขึ้นอ่ะผมกำลังจะพูดว่าแทนที่งานมันจะทำให้กันกรองคนแล้วลดลงแล้วก็ภาระงบประมาณก็ต่ำลงนะก็คงไม่ใช่

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: সব টেনশন ক্লান্তি আর কিছু ভালো লাগে না মুড অ্যাক্টিভেট রিফ্রেশিং মোড এন্ড এনজয় দ্য মোমেন্ট লিসেন ঢাকা মেট্রো 9040 লেটস টক মোর মিউজিক হাউ ইজ ইট
1: টিউজডে টু ওয়েডনেসডে ফ্রম 5 পিএম

মাঠে হবে গোলের লড়াই আর রিচার্জে হবে জয়ের লড়াই, কারণ আম্বারাইটি আইপি ফোনে চলছে বিশ্বকাপ অফার। পুরো জুন মাস জুড়ে সর্বোচ্চ রিচার্জকারী 50 জন ভাগ্যবান বিজয়ীর জন্য রয়েছে আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস জেতার বিশেষ সুযোগ। ক্যাম্পেইনে অংশ নিতে অন্তত একবার 100 টাকা রিচার্জ করুন, এরপর পুরো মাস জুড়ে যতবার খুশি যে কোনো পরিমাণ রিচার্জ করে বাড়িয়ে নিন জয়ের সম্ভাবনা। তাই দেরি না করে হাইয়েস্ট রিচার্জকারী হয়েই জিতে নিন আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস। অফারটি চলবে 30 জুন পর্যন্ত। বিস্তারিত জানতে কল করুন 09611999666।